গীতে গায়ন করা কিশোর কুমার, সো লিড ফ্রম দেম কিশোর কুমার। মিলন গীতে মান্না ডে তোমার গায়ন করানি মে চিত্রপটে তোমার ওয়াক্ত ওয়াক্ত কেয়ানে ওয়েলা ওকে নেক, সো নেক্সট লিড সিঙ্কড মান্না ডে দে ফিল্ম 1966 লিফট ইন ইন্ডিয়ান দে হাইস ওয়াক্ত দাস বেডোয়েটেড সাইট।